সময়ের মধ্যম তৈস সোফিয়ান মাসকি বোঝান সদা কারস ওস্তাদ রমজান জ্যোতি হিনসতি হিমানিশ বুঝুতে মকামে আসাউরি ইয়ে আকাশবাণী কা শ্রীনগর স্টেশন হ্যাঁ দিন কে 12 বাজনে বালে হ্যাঁ থোড়ি হি দের বাদ আকাশবাণী দিল্লি সে অঙ্গ্রেজি ওর হিন্দি খবরোঁ কা বুলেটিন নাশ হোগা।